0: আরে ওকে না নেন রাজ্য না চার্জ করে নে ফল না নেয়া এই না কোপানি কিন বুলাজ সেনি তানে আমি বে বান্দারন তো না কাই মামাতে না কো সকাই ডিজে নিল হয়ো আরে পেয়োগে নিয়া কাই ডিজে নিল নে কাই সবাক রাউন পালাম ডোম পালুম্বা না কাবাইও সো সান্তা না ওয়াহ
1: হ্যালো Hello, hello, hello, hello, hello, hello naman, mga kasotap.
0: Ati pihogin nga siya ni.
1: This is me, back once again. Ini ang inyo alagad nga handa mangalagad kag magpaalagad.
0: Wow!